0: And lastly, it's back to the car, which, if you're buzzed...
1: 688-90-10-4. Order in the corner.
0: Could be the most expensive night of your life. Getting pulled over for buzz driving could cost you around $10,000 in fines, legal fees, and increased insurance rates. Nothing kills a buzz like getting pulled over for buzz driving, because buzz driving is drunk driving. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
2: Hi, I'm Anthony Andrews, and I'm the host of the new STMS radio show every Friday evening from 6 to 8 p.m. on ycradio.org, the voice of today's generation.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
4: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
5: You're listening to ycradio.org, the voice of today's generation.
6: Yeah, life. Life is the only thing we need. They need me to go, but I don't want to leave. Rest in peace, Lil' Keith.